ক্রয় ইং কোনে ছোন পিলতে তুন খ্রিস্ট আহেক্ত কাউশি তাকুন মালকানির মো প্রফেত তুন পাখতি ওল মাহাউি কনেল হে চুষ মাল বিলতি খেরে মিয়াস কেশ খাল মাল কানিল আসুন থিওলা হি খুম কাক আখম পক চাক তুক কুশ মিলাল কানো হেসুস নাকস বেন তুনচি অকলে পেতি তুনচি ইকোত ক্রুস কুনাখ নাখ চুংকলাল তুন্ত পাক হেসুস কানে তুল চুংকলালে চালাক পিলতে হুমা